0: ইসলাম।
1: শুনলো কবিকা, শুনলো ও শোনাকো ওনা কো পিগ ইমো কুম্বা আলং রাখো পশিলুয়াকো পুইডি বকুনিমো টাকা আলু লাইগে কাই পুইডি বাবা।